0: هلو
1: الو
0: هلو
1: الو ميم كنا تابي ميم
0: تابي ربرا
1: تابي
0: ما يك سينغ تابي برا هاو نا يام تاب نا تابي برا
1: ما يك يام سينغ تابي ميم
0: او
1: اي شيء ندي جي منا تي سين تو كده نانتو كده نو ما
0: كده نانتو ني كو
1: نزي ني ري نا تا هو جا
0: هوي هوي
1: اي تاوان جي باي ام نو ما جي با اي جي فانغرو جي ما خلو بني با
0: ما
1: Abeja, itu orang kan dah hai kedra. Dah beli kan yang belah. Lo juga jadi sambil lagi. Ada tiga orang beri ni.
0: Hoi hoi.
1: Sambil ni yang mengaji ni yang kita tengah jawa.
0: Hoi hoi. Esok yang mengaji jawa pawai.
1: Yang anda jadi hujan ni.
0: Awan
1: mengaji kita yang sihatan jana. Jadi juga hari belajar ni jana. Tapi orang kene ni.
0: Hoi hoi. Hai bio Ming Lei from Ditak Pidri ko.
1: Tung juga lagi ambil ane ni.
0: Tung juga lagi.
1: Abra.
0: Kay hai biba.
1: Amja.
0: Amja.
1: Amdra.
0: Amdra.
1: Oh.
0: Hoi hoi. Kai wa fam no pu ka pining ba se hai biu.
1: Ne mon ka ji wa ngang ju hai te ne ga wa no ngai sam sa to ge ro ka ne nen.
0: Mani mani. Hai biu.
1: Ado okay ge o ji ke na han de ge ko ai ge matam ba bi tam ge ra roi long si ni matam oi de mila na le sa ga ne ba me.
0: Mhm.
1: Ado na ngasi ge lo ngang tan da ba ji da. Kan long je ni makan hajar je,
0: bermakna.
1: Hajar long mana sih dah long dah, air di long dah, cakap hajar juga, cakap juga, saya sih tong jari bermakna.
0: Hoi hoi.
1: Aku ini tahu, tapi nanti hajar long dah lagi lagi ni mem, sih nak muncak pun dah, jadi aku sendirian dah, sih nak muncak pun lagi dah, mem.
0: Hoi hoi.
1: Ada hajar tu, awan. Yang benar jadi yang cakapan benda ni mem. Apa yang saya jadi pulon jadi lahir ni yang hendak sih kuah. Aduh, isu nak tambah ni, isu nak pi berkerat dan lupa tak ni mem.
0: Hoi hoi.
1: Aduh, awak nungai je, dan hari kunci kunci sudah awak bawa nungai bawa muka mem.
0: Mana?
1: Awak ngan kerja hujan ni mem.
0: Yang nungai nata zeli, aduh high view.
1: Hoi mem, aduh. Main tahu kan apa kunci je, dan kalau tahu ni, ahong bagi ahong bangat saja dan mem kunci je kuah.
0: Mane. Hoi, lui bi ra bro. Hai ba hai te di hai ra ga yam phajana hai bi khre. Yam nungai ja khre. Hoi hoi. Lo sim gi. Hoi. Lo sim gi wa fam su pukat pira pa do cha thok pa thok he na marang kai na thok ga. A pa ba pum namak oi mina ba do. Oi minasi hai wa fam se tham jage
1: oi me ai yu marang kai na sapo marang kai so oi ye ning me ma do bang ai opam na kai o mi ta na labu ta da sam lai de ge a ko ju ta wa da ma thong ai am lai hai ye ning ba me
0: hoi hoi
1: hai bi di lau wi ma tam da na lau da da gi lau wa ga na pi sa lon cha ha di ken mung nong ta ba ko
0: ma ni ma ni ho na wa am kan ba
1: ma su awa ba mai am de chang na ngane du mai phong da ni no ke nong pe
0: lai ma ni ma ni nu an nu ga phone tarop da ka
1: ก็เพราะเนี่ยเอาไปมาเอาไปเถอะนะจะให้ดีอะไรบ้างเนี่ยมาเนี่ยมาเนี่ยมาเนี่ยที่เอาไปจะเถอะนะงั้นนี่นุ่งไงแบบนี้มาอย่างเป็นงั้นนี่ก็อาจจะว่าไม่คงจะดีแต่หันแต่ว่าโน้ตจะต้องก็ที่มาที่ดุลละมั้งชูในหายใจนี่เนี่ยเฮ้ยเฮ้ยมาดูมักสุดท้ายแบบนุ่งไงใช่ไหมเดี๋ยวมีตาหน้าทว่ากันนะสูบดูตาบีระก็อามุกหัวหน้านิ่งแบบพาวิกายนะหายบีระก็เสียงอย่างร่มวยนะคะเลย
0: มาเนี่ยมีอยู่ปุ่มน้ำมักไหลริบ้างไหม ไม่ใช่ว่าเราว่าเราจะมาไม่จะดีกันเราต้องก็คือ

ওয়েস্টার্ন মিউজিক থরম তাবিখ্রে হজে নুথল পুনা পুনা পুদিন লাগসে সকনার খেত্রি মূম সুবদনি মণিপুরি খরিরোল চৌরবী খেত্রি মূম সুবদনি তেনতপ আকাশবাণী ইম্ফল তাবিরাসি সকনার মণিপুরি খরিরোল চৌরবী ওজা খেত্রি মূম সুবদনি ইরমদ মণিপুর লাইখ্রব ওজা কয়া তুমি ইউবিরেল হিরম কয়াদ হৈথৈ সিংথৈব লাইবক ফখ্রব পজেন ফিরান থেত্রব কয়াখ্রে মরুণ আনৌব মণিপুরি সাহিত্যগি সকনাইরবি ওজা সিংখর পঞ্জরবদ কুনসুব চাহিচাগি মতমদ চাওব কমল আঙাংহল দরেন্দ্রজিত নচিংব কুনসুব চাহিচাগি আথেংব আমাদি কুনমাথৈ সুব চাহিচা হৌরকপদ মিনকেতন জিসি টংব্রা নীলকান্ত সমরেন্দ্র প্রমোদিনী বিনোদিনী থৈবি পাচা মৈতৈ দিনমণি শ্রী বীরেন বীরেন্দ্র ভুবন সনা ইমলেম্বম ইবোমসা পানবাই কুনমাথৈ সুব চাহিচান মেক সেন চংসিলকপদ খরিরোল মণিপুরি সাহিত্যগিলমসিদ সকন সোনার ই বীরেন্দ্রজিত ভানুমতি মেমচৌবি বোরকৈনা লঞ্চেনব মৈতৈ মাখোমনি মূ সাব মখোসিংগি লক্তগি ওয়ারেংনো মাপুং ওইরিবি খেত্রি মূম সুবদনি চংথোলকপ আসিদ চৌথোকপ পোকচে আইবি খেত্রি মূম সুবদনি শ্রী ইয়াইমা আমসুং থাম্বাল দেবীগি মরিসুব মচানুপি ওইনা সেপ্টেম্বর তরামঙ্গা ইং লিসিংগামগা চমাপন ইয়াংখৈ তরেতা কোয়া কৈথেল আখাম লৈকাইদ পোখি মসাগি চাহি নৌরিঙ্গৈদগি ইবগি লমদ পামজন চংসিলক্ষিবনা ঙাসিদি মালেমগি মাফাম কয়াদ চতুনা খরিরোলগি লমদ মিয়ামদে মসক তাকলি ওজান আঙাংসিংগি ক্লাস ফাইভগি টেক্সটবুক সোশ্যাল স্টাডিজ মণিপুরদ আহানব ওইনা স্কুলগি লাইরিকসিং তামব হৌখি চমাপন মরিফু তরা ইবগি লমদ নতন সানা খোনবদসু থওয়াই ইয়ামনে ইয়াওরাই মতম আমগি হাইজাম লংজাম চৈতে কোটপি মরুম কোনবিনা চিংব পোল ভল ডেক্সট্রো কয়াদসু মানা লওরাই হোটনগে খানব মিকুপদ পুনসিগি আওনব কয়া পুরখিবসিংগি ওয়ারি এখৈন তত্তন তাই মাসিগি মানুংদ ওজাসু আমনি লাইরিক পাব তানখ্রব ওজানা পাগে খানখিবদগি ক্লাস ফাইভদ ছাত্রসিংগি আরোইবদ লাইখিব রোল আদুনা ক্লাস সিক্সদি রোল নম্বর নাইন তাদুনা হোনবগি মমি তাকি লেপন হোটনরপনা হনব লাইতবনা আওয়াব কয়া থেনরখি লো তামলখিব মতমদ এল এম এস লো কলেজদ তামলিঙ্গাইদ ইনডিফিনিট হঙ্গার স্ট্রাইক ডিসেম্বর তরেত লিসিংমগা চমাপন মরিফুদ মহৈরোই মায়ামগি লুচিংবি ওইখি আমাদি নুমিত নেফু মঙ্গানি জেলদ লৈঙাকন থামখি গনলিঙ্গৈ মতমদগি ইনিংবগি ইথিল আসি ওজানা ক্লাস এইট তামলকপদগি ইব হৌখি আঙাং ওইন ওইন আউটবুক পাবগি হৈনবি লৈখি ওজাগি পুনসিদ আহানব ওইন ফোংখিব লাইরিক আসি ইসৈগি সুর সেপ্টেম্বর তরামঙ্গা লিসিংমগা চমাপন হুম্পু তরামঙ্গাগি মতমদুগি মিটেংগি ইডিটর পি কোকমাং ওইনাম ইবোচৌব আমাদি আই এস কাংজমনা পুকনিং থৌগৎপিদুনা ফোংখি ওয়ারি মচা কয়াসু ইখি অল ইন্ডিয়া রেডিও ইম্ফালদসু ওয়ারি মচা সৈরেং পাথোপগি প্রোগ্রাম ইয়ামনা কুংনা পিরকপদগি হেনা ইনিংবগি ইথিলসু পোখনখি পানব ইয়াবদি রেডিও ড্রামা অধিকার লৈ আইগিসু হারিব রেডিও ড্রামা আসি মতম আমগি মচালৈমা ইয়াওরকলব মতুং লিসিংমগা চমাপন হোমফু মাপন এপ্রিল কুনগ মাথৈদ ইখিবনি নোবেল কয়াসু ইখি সিংসাং লাকপগি সনারৈ আসিসু আমনি হৌজিক ফাউবদ পুথোকি খরদং পঞ্জরবদ লাইবক নোবেল লিসিংমগা চমাপন হুম্পু তরানিপান নাহাকপু আইগি কানানো ওয়ারি মচা লিসিংমগা চমাপন মরিফু নিথৈ নুংগি চিনবান ওয়ারি মচা লিসিংমগা চমাপন মরিফু তরেত পৃথিবীগি ফুঙ্গা ওয়ারি খরা লৌরেম্বম ইন্দিরাগ ইমিনখিব লিসিংমগা চমাপন মরিফু তরা মারি মালে মতিয়া আঙাগি নোবেল লিসিং আনি কুনগ হুমদৈ মহাকনো সাংলোব চাহি কয়া আসিদ মণিপুরি খরিরোলগি লমসিদ মহাকি লাইরিক সিংনা তরকলিব দানসিং আসিদ সাহিত্যগি লুপ পরিষদ একাডেমিনচিংব কয়াগি মহাকি খুদইবু মসক খংবিদুনা হৌজিক ফাউবদ পিরখিব মানা মাথুমসিং সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার লিসিং আনি কুনগ মারি মালে মতিয়া নিউ দিল্লি সাহিত্য ভূষণ লিসিং আনি তরামঙ্গা মণিপুরি সাহিত্য পরিষদ মেঘালয় শিলং চিলড্রেন্স লিটারেচার বেস্ট স্টোরি।

ফস কি ধরম তাফিখ্রি ধরম সন্দোকা তাহান জলিবাসী আকাশবাণী ইম্ফাল কংলা চ্যানেল দিগিনি হজিক আমি লবিরসি চিলন সৈল আহানবদ লবিরসি ময়ন লাইসন ইসেদ সাকিগদিং এন জি ডোমিচুং আমি মাকে কাবুনা সাকা ময়ন লাইসন ইসেই

আকাশনে ফাংচু তলে চুমুং তাটু দে পোমাই সোজ সরা হানা খাসলে ট্রেবই ওয়ান ট্রলস দে জসো হাতলে হিনু বৈ দাউপি খালা মাশালা মিবয়

ইন্ডিয়া ইউএস কম্প্রিহেনসিভ গ্লোবাল স্ট্রেটেজিক পার্টনারশিপ হি সমগ্র পুল করে দিন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এ ইউএস ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ফোহেন ফোন লেন কফ্রপিয়ে অসুরসা কস ডিফেন্স ক্রিটিকল এ ইমার্জিং টেকনোলজি এনার্জি সিকিউরিটি কলিয়া ক্রিটিকল মিনারেলস বানো কফ্রব নুস কাহেন অবশ্য আজও কবু সমগ্র পুল করু বানো কফ্রকচ সৈত সোশ্যাল মিডিয়া লিখি মেফুনা মোদী মস প্রাপিয়ে মুসোনো অহা মদো নি কলো উবু রে চা কাপড়া ইন্ডিপেন্ডেন্স ডে চিঠুর খুচি আমা শিশো ইজোনোফো হেক্রো ক্রকাচিয়া নিউ কটু হারগড় তিরঙ্গা 2026 ক্যাম্পেইন হি মেঘালয় ত্রিপুরা এ অরুণাচল প্রদেশ লেহিয়া সুঠুটে ক্যাম্পেইন সো কুচো চিলু লেহি স্টেট লেমেনো আলিয়াচি এ সরকার ইনস্টিটিউশন থপ্তু লেখি মুসো সরহা হা পিয়ত চিফ মিনিস্টার খুনো মসো হেন খোয়ে ইজক হিহিছে। আকাশবাণী ইম্ফাল এন নিক্রমেন ইজক চক্রপিয়ে মুসুহি কারেসও জিফে কোসর উমাইক্রমে ইজকচু নহি মাপ্রায় চক্রপিহ।

NASA muk Bharat kachi tukui le rin laga National Service Scheme nangarum da Sunday on cycle wi maram le mera yuva Bharat mai Bharat wi DYO kuire Prince Gupta na muso wasamida program he singa haira program he le Northeast Pradu kala Smart Security Service SSS wi meping kala Sai SDC Kuman Lampak wi খংরিয়াও নবিং জং মিশা খু ঘন শরুক রা খুই হাইরা প্রোগ্রাম হিলি গরুম নাসা মুক্তা ইউভা ফর বিকশিত ভারত উই আজিংলি সিগনেচার ক্যাম্পেইন আখল সিংকা হাইরা হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম হি ইম্ফল ইস্ট ডিস্ট্রিক্ট উই বিজেপি আন্দ্র মন্দা খল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আন্দ্র কেন্দ্রানা ময়ন হাই গজিব চিলে আন্দ্র কেন্দ্র উই এম এল এ কুইর টি এইচ ইয়ান কুমার কল বিজেপি উই আখবা পিংল রং রুম সরা হর ঘর তিরঙ্গা হি আচ চুড়াচানপুর জিরিবাম ডিস্ট্রিক পিংল ময়ন সেরদলে মেঘালয়া উই চিফ মিনিস্টার কুইর কনরেড কে সংমা কুইর কে সংমা কল মহারাষ্ট্র উই চিফ মিনিস্টার কুইর দেবেন্দ্র ফডনবিস গরুম নভি মম্বাই উই মেঘালি মম্বাই উই ঘর ঘালি মেঘালয়া হাউস উই শিম কথর সাকা খবাই লুসুমি হাইরা শিম কথর সেমকাদ খালাই হি না মেঘালয়া নাওপিং মম্বাই লি গজা তা খয়ং ওয়ার্টম তাম গজত অফিসিয়াল অতমঙা উই ভাং গজত লই লং গজত পিং আপম ইউ গজত পিং কল খাই আপং উই ভাং চত খালাই পিং না বাজুন খবাই শিম সা খামি কুইর সামান গজিব জলি ঘাং মেঘালয়া উই ভাঙা ঘর ঘর আপম হিলি শিম সাকা খবাই সাম কফং হি খমচা ইউরে গসং আখন মতাই লাক আইন কহক মেট্রোপলিটন সিটি হিলি গলাই সাম সামফং সকলা কহাই আপম হিলি ইয়ারি উই শিম সাকা খবাই সামফং সাম কফং হি কল কলা কম হাইন কুইর ফডনবিস মেঘালয়া এন মহারাষ্ট্র উই মি আখ এন আখ কল গসন হি গসুন খবাই দল হাঙা ইনফরমেশন কল কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট ত্রিপুরা মুক্তা ধারা অডিটোরিয়াম নোবেল ডিউরেট সাম কফং কুইর রবীন্দ্রনাথ ট্যাগোর উই কথিজি মিশো মিয়ন হাইরা কুইর ডেগোর হি মুচুত কথাইয়া মিকম উই আমন কসক কথাইয়া লাইরি গচুং খ কপি গশোক খনিঠোত পিংলি রে সং খবাই কচমি গথাইয়া মি আখন আপম গতই তৈ দউই এন ফৈচক লা কল লাসেম কচুং খ প্রোগ্রাম হিলি রাসা চিথাইয়া হায়ার এডুকেশন মিনিস্টার কুইর কিশোর বর্মন ভাইস চেয়ারম্যান অফ স্টেট কালচারেল অ্যাডভাইজারি কমিটি কুইর সব্রাতা চক্রবর্তী ইনফরমেশন এন্ড কালচারেল এফেয়ার্স ডিপার্টমেন্ট উই ডাইরেক্টর কুইর বিম্বি সারা ভট্টাচার কলা রবীন্দ্রনাথ স্কলার মিটনাসি ভট্টাচার্য আথুমবিংলা প্রোগ্রাম চিলি রং রুমা প্রাইম মিনিস্টার কুইর নরেন্দ্র মোদি না আয়া ইউএস উই ভাইস প্রেসিডেন্ট কুইর জে ডি ভান্স উই এন ফোন রিসিভ সালগা আনি খনি ইন্ডিয়া কল ইউনাইটেড স্টেট উই গ্লোবল স্ট্র্যাটেজিস পার্টনারশিপ উই মরামে থাক আইন চান জেক রক হাই কুইর মোদি না সোশ্যাল মিডিয়া আলি পোস্ট সালি ঘাং গলাই খনি হি লই সক ডিফেন্স ক্রিটিক্যাল এন্ড ইমার্জিং টেকনোলজিস এনার্জি সিকিউরিটি কল ক্রিটিক্যাল মিনারেল লি মচত লাক লি সং খবাই গরান দলাই কথা খনি হি গলাই হিউি কল ওই আলুলে কথা রেসং পাই নি খল কচুই মরমলি মচুরুম হাইরা তাহা ইউনিয়ন হোম মিনিস্টার কুইর অমিত শাহ পুদুচেরি উই মুরুগা থিয়েটার সিগনালে হর ঘর তিরঙ্গা যাত্রা উই ফ্ল্যাগ অফ সামি হাইরা কুইর শাহ ইউনিয়ন টেরিটরি হলি খনি থং ইউবার ইউরা খবাই উই ভাং আং ইয়ারা জং কুইর শাহ প্রেসিডেন্স পুলিশ কলর উই প্রেজেন্টেশন লি বাজং লগা প্রেস্টিজিয়াস প্রেসিডেন্ট

মাদ্রাস, কলকাতা, মধ্যপ্রদেশ, কলা কর্ণাটকা উই জজেস চুমরা অপয়েন্ট সাহাইরা হিউইং চাইলি মাদ্রাস হাইকোর্ট না অপয়েন্টিস চুমাই কপ্তা সম্ভাঙা মিনিস্ট্রি অফ ল এন্ড জাস্টিস না অ্যাডভোকেট মক কলা জুডিশিয়াল অফিসার্স তারা অপয়েন্ট সামি হাইরা হিউইং চাইলি জজেস রাদ ফঙ্গা না মাদ্রাস হাইকোর্ট উই না চিষত না কলকাতা উই না থরুক না কর্ণাটকা হাইকোর্ট উই কলা আখনা মধ্যপ্রদেশ হাইকোর্ট উই ভাঙনা জারখন্ড কতম নাও পিংনা জেপিএসসি কলা জেএসএসসি রিক্রুটমেন্ট এক্সামিনেশন হি মসুংদ মগসা উইবাং প্রটেস সাইরা স্টেট হিউই রিপ্রেজেন্টেটিভ পিংডিং রুমদ আচু রানচিলি চানগজেক খুইকা হাইরা জম্মু এন্ড কাশ্মীর উই কুম খালি খামায়ন ফানি অমরনাথ যাত্রা হি পাহালগান কলা বাঠালি কজিংখরো কলা সংফু সেমুহন দখলে রিপেয়ার সামুহন দখলে উইবাং মসা কপায় উইবাঙ্গ সোন হাইরা ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট না জুহ শোক খামি পাও আথিসুদ উত্তরাখণ্ড ছত্তিশগড়ি কজিং মরলাক এন রোরদ হাংমরান হাইরা চণ্ডীগড় হরিয়ানা হিমাচল প্রদেশ পঞ্জাব উত্তরপ্রদেশ বিহার রাজস্থান ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ কলা নর্থ ইস্ট উই আপম কাইখাই লীলা আচু কজিং মরলাক এন রোরদ হাংমরান দলে আচুই পও মংজং রংলুইত খামতাই পও পিং পামি লুশিৎলে মণিপুর স্টেটলে চিংরে কহাই খুইরা খবাই চিফ মিনিস্টার কুইরু ইউনাম খেমচান সিং ডেপুটি চিফ মিনিস্টার কুইরু নেমচান খিপজেন্ট কলা সাইটু এমএলএ হাউকলেট খিপজেন না গরম দ্য ন্যাশনাল হাইওয়ে লি কঠিন মালাইলা ইউরজাত সাইকোর জুং জতভা খবাই সত ওয়াশোক মিহাইরা মেঘালয়া উই চিফ মিনিস্টার কুইরু কনরেড কে সংমা কলা মহারাষ্ট্রা উই চিফ মিনিস্টার কুইর দেবেন্দ্র ফডনভিস নামদ মম্বাইলে মেঘালয়া উই ইয়ারিশিম কথর সাকা খবাই গলুংশুন মিহাইরা কলা প্রাইম মিনিস্টার কুইর নরেন্দ্র মোদি কুইর নরেন্দ্র মোদি কলা ইউএস উই ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স টেলিফোন এনং লেখনি হিউই রেসং খবাই আপংলি চানবাই সারুম হাইরা আচু পও হিলিং চং হাইরা পও পও পিংহে আকাশবাণী ইম্ফালওয়ে চুহ খামি আরুই ল ইথুম আর পি সারেম কলং সৎনাও বিংই এন রেশি লা পিং মরণ মরণ নানারুম ঋষি কখনে আসাদ মরে উই ইলি ওয়াই খুই গজি লাহি চুহ মিলে না মিলো